গাঙরে অঙ্গম তলে বসমতি উদরম জড়াউনি জড়া জাকের নন্দপুর চিরে পূজা গোদাপুর পাতে পূজা কুটনিমেলা সর্বে শালা জয়পুর জয় গোপাল বান্ধাবা তুলসী কম রৌনি কম বেনুসান নাম সব নিমি সব শুশুন নেই তো কেতে গুপেন কেতে গুপেন জুয়ারু ডেম তুবে কেতে গুরো কেতে গু

কলিয়া নাম শুন বৈনি জাজরা মধু দিয়েছু ইদুর নাম গামত নান ফুঙ্গা মাসু দিয়েছু রাম রাম রাম রাম লাইন দিয়ে দং অরি অরি অরি।

0: 41 এবং ঈশান কিষণ অপরাজিত 38 রন সংগ্রহ করেছিলেন। নীতিশ রেড্ডিঙ্কু প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচনা করা যাইছি। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচ আসন্তাকালি সেই অরুণ জেটলি স্টাডিয়ামে খেলাযিব। দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ অনুমান করেছে। অন্যপক্ষে আসন্তা দুই দিন পর্যন্ত ওড়িশা সমেত বিহার, জম্মু কাশ্মীর, লদাখ, ঝাড়খণ্ড এবং রাজস্থানে ঘড়ঘড়ি সহ বর্ষা হইপারে বলে পানিপাগ বিভাগ অনুমান করেছে। মুখ্য সংবাদগুলিকে পুনি থরে ব্যক্তিগত স্তরের কোনসি প্রকার ইউপিআই কারবার পাই শুল্ক দেবাকু পড়িব নাহি স্পষ্ট কলে সরকার। ভারত ও রুষ মধ্যে শক্তি সহযোগ দ্বিপাক্ষিক সহভাগিতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বর্ণনা করেছে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয়। ভারত আমেরিকা মিলিত সামরিক যুদ্ধাভ্যাসের 22তম সংস্করণ উত্তরাখণ্ডর আউলিঠারে আরম্ভ। বায়ুমণ্ডলের ওজন স্তরের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব ওজন দিবস। এবং দ্বিতীয় ম্যাচকে জিতে ভারত আফগানিস্তান বিপক্ষে চলিত টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের 2-0 আগুয়া। সংবাদ শেষ হলা।
1: এতোলা যাই কার্যক্রম রিলে করে প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী জয়পুর প্রচার করছু বর্ণালী ক্রমরে বিবিধা। এতিরে স্থান পাইছে সন্তোষ ট্রফিরে খেলিথিবা ফুটবল খেলালি জিতু মুদুলিঙ্কো সহিত সাক্ষাৎকার। উপস্থাপন করিছন্তি সস্মিতা পাণিগ্রাহী এবং রঞ্জন কুমার বেহেরা। প্রযোজনা মনীষ কুমার ঠাকুর।

0: জাতীয় স্তরের ম্যাচ এবং স্থানীয় যেতবে আপনার গাঁ গহলে খেলুলে কিংবা লোকাল ম্যাচ খেলুলে সে ভিতরে কোন ডিফারেন্স আপনার ফিল করতে
1: ডিফরেন্স মানে টিকে স্টেট লেভেল যখন খেলব টিকে মাইন্ড ম্যাচর হব, গেম লেভেল টিকে বড়িব, তো গাঁরে সেটা যে লোকাল ম্যাচ সে এক্সপিরিয়েন্সটা যাক হবনি। তো যদি আগে বড়িবার আছে মানে টিকে উপর লেভেল খেলে টিকে ফিল আসব কি কোন বড় লেভেল যাবি, কেতে কোন লেভেল আছে সেটা ভাবি হব টিকে।
0: তবে সন্তোষ ট্রফি ভাই জাতীয় স্তরের খেলার সুযোগটা আপনার কেমিতে পাইলে?
1: হ্যাঁ ম্যাম, যখন ওড়িশা লিগ্রু পাই সিলেকশন ক্যাম্পটা, তো সেইটু চুজ করাইলা পিলা মানুষ সন্তোষ ট্রফি খেলা পাই।
0: তবে আপন কেতে থর খেলি সারিছন্তি সন্তোষ ট্রফি?
1: দি থর ম্যাম, আজ্ঞা সেটা যে কটক লিগ যে সিলেকশন হব, তারপর সবু সবু সে ডিস্ট্রিক্ট রু সেটি সিলেকশন ক্যাম্প পাইবে, তো সেইটু সিলেকশন হয়ে ওড়িশা লিগ খেলবে। আউ ওড়িশা লিগটা গোটে ভালো প্ল্যাটফর্মটা, সেটি যদি তুমি ভালো খেলব তাহলে আইএসএল পাইব কিংবা ইন্ডিয়া টিমের ক্যাম্প পাই পারিব।
0: সন্তোষ ট্রফিরে আপনার সবুঠারু ভালো ম্যাচটা কোন থিলা?
1: কেরলা সহিত ওড়িশার ম্যাচ ছিল সেতবে টিকে ভালো লাগিছিল, কাই মানে কেরলা টিমটা গোটে বড় টিমটা তাঙ্ক সহ খেলার টিকে মকা মিলা, তো মতো সেটা টিকে প্রাউড ফিল হচ্ছিল।
0: জাতীয় স্তরের যেতবে আপনি খেলুলে সেমানক জাতীয় স্তরের অন্য খেলাড়ি মানক সহ খেলিবার কোন শিখিলে সেমানক ঠু কিংবা সেমানক সহ খেলিবার অনুভবটা কেমতি থিলা?
1: আজ্ঞা টিকে ম্যাচটা টপ ছিল তো টিকে ভালো লাগুছিল।
0: আপনার কোন ভাবুচান্তি আপনার দুই থেকে সন্তোষ ট্রফি খেলি সারিছন্তি পুনি থেকে খেলিয়াকে যাওচান্তি তবে এহা আপনার ক্যারিয়ার কো কোন কিছু পরিবর্তন করি পারিব কি?
1: আজ্ঞা যদি ম্যাচ যদি ভালো খেলি পারিবি তো আগরে অপরচুনিটিস মিলিব, কিংবা আইএসএল পাই কি ইন্ডিয়া কেমে পাইবা পাই অপরচুনিটি মিলিব, তো ট্রাই করিবি ভালো খেলিবা পাই, যদি মিলুছি তাহলে।

রাজা, এই অল্প সময়ের মধ্যে স্নান সারে ফেরি আসছি, অপেক্ষা কর। এই কথা কহি দুর্বাস কারি গেলে স্নান করিবা পাই হেলে দ্বাদশী বেলা অল্প সময় অল্প বেলা কি কর রাজন যত।

0: তাহলে অতিথি কোপমনা হলে গৃহর সমস্ত ধর্ম নষ্ট। এনে নির্দিষ্ট সময় মধ্যে পরিণাম হইপারে একাদশী ব্রত নিষ্ঠ।
1: আচ্ছা
0: কোন করবে পুরোহিত আদেশ দেলে হে মহারাজ আপন জল পারণারে পারণা বিধান শেষ করতু। রাজা পুরোহিতঙ্কর আদেশ অনুযায়ী কইলে।

0: করি দুর্বাসা ক্রোধী দুর্বাসা রাজা কুটি খাদ্য কুটি খাদ্য রক্ষিছি লোকে তবি সাহায্য মো রাজ্যনগর সমস্ত ডালি পড়ি
1: মহারাজী যেতবে দুর্বাসাঙ্কর এ প্রকার ক্রোধ ভাব পরিলক্ষিত কলে রাজা
0: জিমিতে রাজ দম্পতি ভাসন্তি বচন ভাসন্তি বচন ভাসন্তি বচন গ্রহণ পখারি ভিক্ষা করন্তু গ্রহণ
1: সজ্জিত হয়েছি আপনার ভোজন গ্রহণ করতে দুর্বাসা খাইবাকে বসে এনে ভোজন বা

তথা দুর্বাসা কহিলে অমৃত দুর্বাসার স্বরূপকু বর্তমান চিহ্নি নেই এই কথা কহিদে মুনি নিজ জটাকে ছিন্দাই দেলে হঠাৎ যদি তার সৃষ্টি হলা কৃত্যা রাক্ষস কৃত্যা রাক্ষসকে যেমন

0: জ্যোতিলে ভূমি উপরে
1: রাজাঙ্কর সংজ্ঞা নাই, ভগবানঙ্কর বৈকুণ্ঠরে আসন কমকিলা। কোন কলে যে প্রিয় ভক্তজন আর্তনাদ হরি শুনিন।

পরবর্তী কণ্ঠশিল্পী গুরু রন্ধবা এবং অন্যমানে। মেহেন্দি বালে হাত ও তেরা পায়ল বালে পাও ইয়াদ বহত আতি হে মুঝকো তু ওর আপনা গাঁও। শিল্পী গুরু রন্ধবা।

0: হ্যালো
1: হ্যালো,
0: সারদালা বাগিত,
1: নোয়াখাইর জোহার।
0: জোহার জোহার, নোয়াখাই জোহার বাবু, তোমাকে মিশা কোন থান কইলাস নি, কিয়ে কইলাস নি বাবু, না অল্প সাঙ্গি দিয়া।
1: মু কইছিলি রেডিও লাভার নারায়ণ প্রধান, বি বরমপুর বুগুড়া জেলা গঞ্জাম।
0: বরমপুর বাটে নোয়াখাই পালন করলেন কি?
1: আমার নোয়াখাই হবে দশহরা থেকে।
0: আমি মিশা দশহরা দিনে একা নোয়া খাইবু, মাতর আমার পশ্চিম ওড়িশার যেতে ভাই বহিনী মন আছ, সেমন হাজির দিন খাইলে নি আমকে মিশা জবর সারদা লাগলা নি, সেমন আমকে নোয়াখাই জোয়ার বলি করে গোটে কইলে আমকে মিশা গোটে সারদা ভাল লাগলানি। আজি তো সারদা লাগা গীত আছে বাবু, কাই গীত শুনবাকে মন আছে কই দিয়া, আমি সেটা বাজাই দেবো।
1: মতে শোনা দে মারে কথা গীতটা।
0: আলে আলে তোমার মন কলা গীত শোনাই দে বাবু, এনতি সে আমার কার্যক্রম শুনতে রা আর আমাকে ফোন করতে রা, রইলুনি বাবু জোয়ার লাগা।

0: শ্রোতাবন্ধু নমস্কার। শ্রীক্ষেত্র হচ্ছে শ্রীজগন্নাথঙ্কর বিজয়স্থলী, চারিধামর গোটিয়ে ধাম। এর পবিত্রতা, এর পানি, পবন, এর মাটি সবুঠারে বিদ্যমান। সেথিপাই এই শ্রীক্ষেত্রর মর্যাদাকু রাখিবা পাই সদাসর্বদা চেষ্টিত পুরীবাসী, ওড়িশা এবং ভারত সরকার মধ্যে। ভারত সরকারঙ্কর স্বচ্ছ ভারত অভিযান, এই শ্রীক্ষেত্রর স্বচ্ছতা বজায় রাখিবা পাই সদা সর্বদা সরকার চেষ্টা করছন্তি। এই পরিপ্রেক্ষীরে পুরী মধ্যে গোটে স্বচ্ছ আইকনিক সিটি র মর্যাদা পাইছি। এই ক্ষেত্রে ওড়িশা সরকারঙ্কর ওয়াটকো ডিপার্টমেন্ট মধ্যে দায়িত্ব নেইছি। পুরীরে বর্জ্য জল সুপরিচালনা পাই বিভিন্ন প্রকার পদক্ষেপ নেই আসিছি। সে সম্পর্কে আজ সূচনা দেওয়া পাই আমার গহনরে উপস্থিত অছন্তি ওয়াটকোর জেনারেল ম্যানেজর তথা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়র শ্রী বিক্রম রাউত মহাশয় এবং ওয়াটকোর আসিষ্টান্ট ইঞ্জিনিয়র কম আসিষ্টান্ট ম্যানেজর শ্রী শ্রীধর ঘড়াই স্যার। স্যার, কার্যক্রমকে আপন উভয়ঙ্কু স্বাগত।
1: নমস্কার।
2: আজ্ঞা নমস্কার।
0: এই যে অন্ডারগ্রাউন্ড সুয়ারেজ ব্যবস্থা পুরীরে, ব্যবস্থা কোন দৃষ্টি রাখি, চিন্তাধারা রাখি সরকার ব্যবস্থা আরম্ভ কলে এবং এটা আগুক কেতে দূর আগেইছে সে সম্পর্কে টিকে সম্যক সূচনা আমাকে প্রদান করন্তু।
1: পুরীরে আমি ওয়েস্ট ওয়াটর কু আটকো দ্বারা ডিল করা যাচ্ছে। ওয়েস্ট ওয়াটর রিলেটেড আমি সুয়ারেজ লাইন পড়িছি, সব গলি শহর পুরীর মুনিসিপালিটি অঞ্চল বিভিন্ন এরিয়ারে সুয়ারেজ লাইন পড়িছি। আর সুয়ারেজ লাইন মাধ্যমে আমরা টয়লেট

সরোজ কুলদীপ এবং রেকর্ডিংরে সহযোগিতা করেছিলে রঞ্জন কুমার বেহরা। আপন মানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। কার্যক্রম প্রসারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহার্জরে এবং এফএমরে 103.6 মেগাহার্জ যোগে। মোবাইল ফোনর নিউজন এআইআর আপ সাহায্যে আপন মানে আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারুছন্তি। পরবর্তী কার্যক্রম শুণবা পূর্ব এইটি আপনার কহি রাখুছু যে আজ রাতে 10:30 শুণবে একক কলাকার ক্রমে সোনু নিগম গাই কতোটি হিন্দি কথাচিত্রর গীত। রাতে 10:00 প্রচার করব আঞ্চলিক গীতর কার্যক্রম। এতে স্থান পাইছি সম্বলপুরী কলাহান্ডি অঞ্চলর গীত এবং ঝুমর গীত। কার্যক্রম সম্পর্কিত সূচনাটি এতিকরে শেষলা। আকাশবাণী জয়পুর প্রচার করুছু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। শিল্পী উস্তাদ আমজাদ আলী খান।

0: মনি ফুল হে মোর কথা মানি জানো মনি ফুল মনি ফুল।
1: শুনিলে কেতোটি আঞ্চলিক গীত। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার বর্তমান কার্যক্রম শুণুচ্ছন্তি। প্রচার করুছু একক কলাকার ক্রমে সোনু নিগম গাইথিবা কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে আসন্তু শুনিবা হম তুমারে হে সনম এ কথাচিত্রর গীতটিরে কণ্ঠদান করিছন্তি সোনু নিগম। কার্তিক অবস্থিঙ্ক গীতরে সঙ্গীত দিয়েছন্তি বালি ব্রহ্মভট্ট।